আশা ভোসলে, কিশোর কুমার আর সঙ্গীসকলের কণ্ঠর প্রেম নাগার বোলছবির গীতটিরে আজি মূর্ছনা অনুষ্ঠানটি সামরা হল। এফ এম ব্যান্ডর 102.7 মেগাহার্জতে আকাশবাণী নগাঁও, খন্তেক পিছতে আকাশবাণী দিল্লী আর আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের অনুষ্ঠান সমূহ ক্রমে 8 বজাত সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ, 8:30 সুগম সংগীতের অনুষ্ঠান গীতিমালিকা, 9 বজাত পুয়ার আঞ্চলিক বাতরি আর 9:15 জিলা রেহরূপ আমার কেন্দ্রের টিলেকুড়ি শুনাব।

স্বপন দেখেছিলি। জির জির জির জির কয় নিজরা বব, তোর পুকুয়ে দি এটি মিঠা নিজরা বব, মরমের আকোয়ালি নিজরা বব, তাই পাই তোর বুকু খণ্ড খাল হব। একনে পালি হ্যাঁ ভাঙিল তোর অহংকার ওই নীলা।

0: পারিলি কি পানি তৈকি
1: বহু ভাবিছিলি তোর বুকুত আছিল হেনু রূপ রূপালী হেনু কলিজা খান্দিলে পায় সোণ সোণালি সোণ খান্দি নিব তই রূপু হেরুৱালি বালি চন্দা মাথো তই বুটলিলি কি পানি ভাঙিল নে তোর কামিহার ওই শুকান।

0: Babu, oi babu, babu, tio, fia, que, boy legacy,
1: babu, babu,
0: mano, Robi,
1: babu, babu, Muni,
0: kum, Muni baju, Muni,
1: babu.
0: মা তোমাতো কিয় তেনেকুৱা হৈছে কেনেকুৱা বেলেগ বেলেগ ৰোৱা নাই নে
2: ৰুলি ইমানো টোপনি ইহঁতৰ
0: লাগিছে দেউতাৰ মাতটো বেলেগ বেলেগ লাগিছে কোন আহিছে ৰুণি বাইদেউ জানো বোলো
2: ৰুণি
0: বলছোন বাপু
2: বাপু হাই বাপু
0: বল আই মনু বলো আহা
1: আ বাপু বাপু আরুনি রুনি আরুনি